0: ও সিজরেন দাই, হে দুলার সঙ্গে তালিং কো আখড়া চিলকা আটকার জানা, আবু সবিন করে রাশিকা পেড়ে যা হিজু জানা।
1: দুলার সঙ্গে তালিং কো আবু তেলা রে নিমিরগাপা জেটে লোলো ইসুপুরা মেনা, জেটে লোলো রেয়া রুয়া রাবাংতে কামি উদান তামলো তে বু বাঞ্চাওয়েনকা আর জি হড়মো বুগি সুকু বু তাইনকা।
0: হে মার পুরখা হাড়ম হড়কো রকম লেকান উপায় তে রুয়া রাবং তে কো বাঞ্চাওয়েন তন তাইকেনা, দা মান্ডি কো জম তন তাইকেনা, উলি রাপাকিয়াতে সরবত দা কো নূতন তাইকেনা। হড়মো পুরা লোলো জন রে রোড় মুরুট বা রে আ দা কো গোস ওড়ো নু কো নু জন তাইকেনা কো, হাতু টোলা কো রে নে লেকান উপায় গে তাইকেনা, আবুও গে নে লেকান উপায় কো তেবু জি সুকুবু নামেকা। আচ্ছা সিজরেন দাই, তিসিং রে আ আদিবাসী আকড়া রে আবু সবিন কো আ বুগিন আমেনতে চিলকান পাইতি করেবু জাপাগারা।
1: খ্রিস্টিনা ওড়ো দুলার সঙ্গে তালিং কো তিসিং রে আ আখড়া রে এটে রে বুগিন জাগার আইন সিজরেন সুরিন তোপনো এতেবু আয়ুম কে আ জাগার রে আবিষয় তানা সাইবার ফ্রড সে বাচাও কে উপায়। দুলার সঙ্গে কো আবু সবেন কো আ তি রে জাগার কালচা মোবাইল মেনাগা, নেলেকাতে ব্যাংক রে কামিয়া কাদ টাকা পয়সা রে এম এফ এম কুল এমান রাবল তেগে হবাওতানা, মেনদো জাগার কালচা মোবাইল রে আ তাকনিকি হরাতে সাইবার ফ্রড এতকান কামিতান হড়কো আবুয়া টাকা পয়সা কো রে এজাদবুয়া, নে কামি রকম লেকান বিশ্বাস ওড়ো জারুড়ু মেনতে হসড়ো ওড়ো ধোখা জাদবুয়া। কাজে রে আ মতলব দো ডিজিটাল সুরক্ষা সাইবার ফ্রড হড়কো আ তেবু বাঁচাও কা, নেলেকা চুহুল হরা তেবু বাঁচাও দাঁড়িয়া, মোবাইল পাসওয়ার্ড যেতে আলোকাবু এমা কোকা, মোবাইল হরাতে কিরিং আকিরিং রে সাবধানী লাগাতিঞা, ব্যাংক চা পুলিশ কাজি কামি মেনে রেওগে আলোবু হসড়ো কা চিরগলকান গেবু তাইনকা আর বু বাঁচাওয়েন কা।
0: হে সিজরেন দাই, নেয়া দো সনার্তি কাজি গে। আচ্ছা দাই, তিসিং আবু আবুগিন আমেনতে ওড়ো চিলকন বুগিন জাগার কো মেনাগা।
1: দুলার সঙ্গে তালিং কো আবু তালা রে এটা বুগিন জাগার রে আপাইতি দো মিশন ইন্দ্রধনুষ তানা, দুলার সঙ্গে কো মিশন ইন্দ্রধনুষ মেলের দো ভারত সরকার স্বাস্থ্য মন্ত্রালয় রে আমিয়াদ মুত স্বাস্থ্য টিকাকরণ অভিযান নে স্বাস্থ্য যোজনা রে এট এনেটে 25 ডিসেম্বর 2014 রে সুশাসন দিবস রে হবালেনা, নে যোজনা রে মূল উদ্দেশ্য দো বার সিরমা জাকেদরেন সিটিয়া হনকো ওড়ো হাম্বল হড়মো আকান কুড়ি কোকে বুগিন সুইরানু চা টিকাকরণ এমো, নে সুইরানু চা টিকাকরণ হরাতে গেল বারিয়া চা বারা মাপরাং এতকান রোয়াকাতেবু বাঁচাও দাড়ি ওয়া, নে টিকাকরণ কামি হরাতে টিটনেস ডিপথিরিয়া বালগম পোলিও তাপেদিক খাসরা হেপিটাইটিস বি রুবেলা রোটা ভাইরাস এমান এমান রোগ কতেবু বাঁচাও দাঁড়িয়া, হাতু টোলা করে নে এতকান রোগ কো আতে বাঁচাও মেনতেবু চুহুল কো আ ওড়ো জি সুকুবু তাইনকা।
0: সেচরেন দাই, আবু আবুগিন আমেনতে ইসু গনঙান জাগার কম উদুম কেদা আয়ুম তান কো যা সুকু কেন বুয়া। দুলার সঙ্গে কো নে আদিবাসী আখড়া কাজি কামি রে আয়ারতে আবু সৌবেন কো আজি রাসিকা মেনতে পিংলাকান দুরং হরিয়া কো হরাতে দুরংবু আয়ুম খিয়া, এলামার সঙ্গে কো আবু সৌবেন কো মেনতে মাইনান দুরং হরিয়া হরায় মুন্ডা আর সঙ্গে কো আ দুরং।

0: তুলার সঙ্গে তালিং না বয়ুম কেদ মাইন দুরং হারিয়া হরাই মুন্ডা আর সঙ্গে কো আদুরং দুরং রে ওল পড়াও রে মাইন মনেরং দুরং কেন আয়ুম তেন কো যা ঢুলকি নগরা সাড়ি তেন লো পায়লা কো হিরজাত লো আকড় কো দুদুগর অগুবু সুসুন দুরং কেদ আলিং খুড়িল দিয়ালিং সুসুন দুরং কেদ দুলার সঙ্গে তালিং কো নে আদিবাসী আখড়া রে আয়ারতে আবু সোবেন কো আবু গিনা মেনতে মাইনন সুখরাম পাহান হরতে গোনগান জগর বু আয়ুম কে আ সুখরাম পাহান ঝাড়খণ্ড রে মুন্ডারি লোক কলাকার সুসুন দুরং ওড়ো সনাড়ি কো সাড়ি রে আ পিঙ্গল কন হোড়ো তানে সুখরাম পাহান কে ভারত সরকার সাথে উৎকৃষ্ট কলাকার মেনতে সঙ্গীত নাটক আকাদেমি হরতে নুতুমন অ্যাওয়ার্ড উস্তাদ বিসমিল্লা খান ইউয়া পুরস্কার 2023 রে মাইন মনরং কো এমলি আ মাইনন সুখরাম পাহান
1: কো আ পেড়ে থেকে দিশম রে আ উবার আর বিকাশ সম্ভব মেনা ইউয়া পিড়ি দিশম রেন শান কো মেতাবুয়া ইউয়া পিড়ি সেপড়েন কোগে দিশম টেকাও রেন মুনু হুড়ো কো নে দিশম সামড়াও মেনতে ইউয়া পিড়ি গে সামড়াও দাড়িয়ে চিয়াচি ইনকো চেতন রে পেড়ে মেনা তারপর ত্যাগ রা ক্ষমতা মেনা আর গরিমা রাষ্ট্র মেনতে উড়ুতন রেও জো সর জুনুন লো সাথরে আয়ারতে বড়ান রা পেড়ে মেনা ইউয়া বর্গ সংকল্প আর সিদ্ধান্ত লো সাথরে দিশম সামড়াও মেনতে ইনকু আ পেড়ে অমর মেনা জ্যাসে ইউয়া সাপিত রাষ্ট্র আর গাপা হুলং রে আ কর্ণধার নে ইউয়া পিড়ি গে তনগো এনা মেনতে দিশম রে আ চালাও মেনতে আকোয়া পেড়ে সামর্থ্য আর সাহস দেশ দুনিয়া রে আগলা পহচান মেনতে দায়িত্ব কো আগু ধড়িয়া ইউয়া পিড়ি উর্জা ইয়স আর একছ জীবন অন্তহীন মেন আকোয়া আর প্রজায় মেন আকোয়া আস্থা আর আডিগ আর সংকল্প অটল ও সাথরে কামিয়া কো নেয়া উমর রে জো সর জুনুন হামেশা তৈয়কন তৈনা শোভেন লেখন স্থিতি পরিস্থিতি কো লেলতন লো সামাজিক রাজনীতিক আর বৌদ্ধিক রূপতে আবু সমাজ কে দেশ কে আয়ারতে বড়াও রা কামি কো কামি ধাড়িয়া লেকিন জব নে পরিস্থিতি রে আবু আ জো দেশ দুনিয়ার আ জো পরিস্থিতি সেসেন তনা এনা কো সম্ভড়াও মেনতে আবু ইউয়া পিড়ি কো শিক্ষিত হোনা বহু জরুরি মেনা আর নে দেশ আর দুনিয়া কে আয়ারতে বড়াও মেনতে বেগর পড়াও বেগর লিখাও বেগর শিক্ষিত তে দেশ দুনিয়া কে কাবু সম্ভড়াও দাড়িয়া এনা মেনতে আবু জোবি তিসিং রেন ধাংড়ার ধাংড়ি কো ইউয়া পিড়ি কো হিজুতন সমাজ কে লেলতান লো আর দেশ কে সম্ভড়াও মেনতে আবু কন্ধারে ভারম্বু আগুজেদা আর ভারম্বু আগুইয়া চিয়াচি না আবু লেলজান গিয়া নে দুনিয়া কে বিখরাওতন স্থিতি রে তো এনা মেনতে এন লেখা আলোকা হবাও কা মেনে উড়ুতান লো আবুকে জাতি আর ধরমতে বাগে কিয়াতে আবু ময়ন সুতম রে বাগ উতু গলং কিয়াতে তাইনো হবাওয়া এন লেখা উড়ুতান লো আয়ারতে বু বড়াও দাড়িয়া তব যা কিনে দেশ আর দুনিয়া কে বু সম্ভড়াও দাড়িয়া তো তিসিং রেন ইউয়া শক্তি তিসিং রা পেড়ে গপরা ভবিষ্য হিজুতন সময় রে মেনে আবু চে ইউয়া পিড়ি গে হিজুতন সময় রেন ভবিষ্য সরতে কাজি চে হিজুতন ভবিষ্য রেন তিসিং রেন ইউয়া পিড়ি গে তন কো চেচি সাম্বড়াও মেনতে তিসিং রে জো সর জুনুন তাই কিয়াতে গাপা হুলার কাজি কামি কুবু রিকা ধাড়িয়া আর হর পরিস্থিতি কো সাম্বড়াও তান লো লেল যা লো আবু বু কামি তনা আর বু কামি লাগাতি এনা মেনতে জো তিসিং রা জো সমাজ রা স্থিতি মেনা এন পরিস্থিতি কে চে ভাষা হো চে সংস্কৃতি হো চে সামাজিক হো এন চিজ কে আবু উড়ুতন লো সংকল্প আগুই লাগাতি চে আপনা ভাষা সংস্কৃতি কে বঞ্চাও যায় লো আবু সমাজ রাজ্য আর রাষ্ট্র কে বাইরা আর এনা কে সংরক্ষণ আর সংবর্ধন রা কোশিস আবু কে লাগাতি এনা উড়ুতন লো তিসিং রে ইউয়া পিড়ি আবু কে সংকল্প আগু লাগাতি চে হিজুতন জো দিশম মেনা জো ভবিষ্য মেনা এনা আবুকে সম্ভড়াও রা ভারম আগু লাগাতি কাজি আকো চে ইউয়া শক্তি আবু আ দিশম রেন গৌরব আর আবু আ দিশম রা বিকাশ আর উন্নতি মূলি ইদি রা পেড়ে মেনা লেকিন তিসিং ধাংড়া আর ধাংড়ি কো কাহি না কাহি নূর আ কারণ তেও আর অশিক্ষার কারণ তেও গলত হোরা তেবু সেন ওতনা দো এন গলত হোরা কে বাগে কিয়াতে ᱟᱵᱚ ᱠᱮ ᱯᱟᱲᱦᱟᱣ ᱨᱮ ᱫᱷᱮᱭᱟᱱ ᱦᱚᱸ ᱵᱟᱣᱟ ᱟᱨ ᱟᱯᱱᱟᱜ ᱡᱚ ᱵᱤ ᱟᱫᱷᱤᱠᱟᱨ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱮᱱ ᱟᱫᱷᱤᱠᱟᱨ ᱠᱚ ᱥᱟᱵ ᱛᱩᱨᱩᱵ ᱠᱮᱭᱟᱛᱮ ᱟᱯᱱᱟ ᱦᱚᱠ ᱠᱮ ᱥᱚᱨᱠᱟᱨ ᱛᱮ ᱟᱥᱤ ᱠᱮᱭᱟᱛᱮ ᱟᱯᱱᱟ ᱦᱟᱛᱩ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ ᱠᱮ ᱵᱤᱠᱟᱥ ᱨᱟ ᱩᱲᱩ ᱡᱤ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱠᱮᱭᱟᱛᱮ ᱵᱟᱲᱦᱟᱣ ᱞᱟᱜᱟᱛᱤᱧᱟ ᱪᱮᱫᱟᱪᱤ ᱡᱤᱵᱚᱱ ᱤᱢᱱᱟᱝ ᱯᱷᱟᱥᱴ ᱡᱮᱱᱟ ᱤᱢᱱᱟᱝ ᱥᱮᱠᱲᱟ ᱥᱮᱠᱲᱟ ᱡᱚ ᱡᱤᱵᱚᱱ ᱨᱟ ᱫᱤᱱᱪᱟᱨᱭᱟ ᱢᱮᱱᱟᱜ ᱡᱤᱵᱚᱱ ᱥᱟᱭᱞᱤ ᱡᱚ ᱢᱮᱱᱟᱜ ᱥᱤᱫᱷᱟ ᱥᱚᱢᱚᱭ ᱛᱮ ᱯᱩᱨᱟᱹ ᱜᱮ ᱵᱟᱫᱞᱤ ᱡᱮᱱᱟ ᱮᱱᱟ ᱢᱮᱱᱛᱮ ᱥᱤᱫᱷᱟ ᱥᱚᱢᱚᱭ ᱨᱟ ᱟᱨ ᱛᱤᱥᱤᱧ ᱨᱟ ᱥᱚᱢᱚᱭ ᱨᱮ ᱵᱮᱥᱮ ᱟᱱᱛᱟᱨ ᱦᱤᱡᱩᱜ ᱡᱮᱱᱟ ᱮᱱ ᱟᱱᱛᱟᱨ ᱠᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣᱟᱱ ᱛᱟᱱ ᱞᱚ ᱟᱵᱚ ᱠᱷᱮᱛᱤ ᱵᱟᱲᱤ ᱨᱮᱭᱚ ᱥᱟᱱ ᱥᱟᱠᱟᱢ ᱨᱮᱭᱚ ᱚᱛᱮ ᱟᱹᱰᱤ ᱠᱚ ᱵᱟᱧᱪᱟᱣ ᱡᱟᱭ ᱞᱚ ᱟᱵᱚ ᱠᱮ ᱟᱛᱳ ᱫᱤᱥᱚᱢ ᱠᱚ ᱥᱟᱢᱵᱲᱟᱣ ᱮᱜᱼᱟ ᱢᱮᱱᱟ ᱟᱨ ᱱᱮ ᱤᱭᱩᱣᱟ ᱥᱚᱠᱛᱤ ᱵᱚ ᱢᱮᱱᱡᱮᱫᱟ ᱥᱮᱯᱲᱮᱱ ᱠᱚ ᱟᱨ ᱯᱮᱲᱮ ᱵᱚ ᱢᱮᱱᱡᱮᱫᱟ ᱮᱱ ᱯᱮᱲᱮ ᱠᱮ ᱟᱞᱚ ᱠᱟᱵᱚ ᱟᱫᱮᱠᱟ ᱥᱟᱵ ᱥᱟᱢᱵᱲᱟᱣ ᱠᱟᱵᱚ ᱱᱮ ᱫᱩᱱᱤᱭᱟ ᱨᱮ ᱪᱤᱢᱤᱱᱟ ᱵᱚ ᱛᱟᱭᱤᱱ ᱛᱮᱱᱟ ᱤᱱᱠᱩ ᱥᱚᱵᱮᱱ ᱜᱮ ᱟᱯᱟᱱ ᱟᱯᱟᱱ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱟ ᱢᱮᱱᱛᱮ ᱟᱯᱟᱱ ᱟᱯᱟᱱ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱟ ᱯᱨᱚᱛᱤ ᱩᱲᱩ ᱟᱨ ᱵᱤᱪᱟᱨ ᱥᱚᱵᱮᱱ ᱠᱚ ᱩᱲᱩᱜ ᱛᱟᱱᱟ ᱟᱨ ᱡᱩᱫᱤ ᱠᱟᱵᱚ ᱩᱲᱩᱜ ᱛᱟᱱᱟ ᱛᱚᱵᱚ ᱩᱲᱩᱜ ᱭᱟᱵᱚ ᱪᱮᱫᱟᱪᱤ ᱥᱚᱢᱟᱡᱽ ᱠᱟᱨᱮ ᱫᱚ ᱟᱯᱟᱱ ᱠᱟ ᱮᱱᱟ ᱢᱮᱱᱛᱮ ᱡᱤᱢᱣᱟᱨᱤ ᱵᱚ ᱟᱹᱜᱩᱭᱟ ᱟᱯᱟᱱᱟᱜ ᱠᱟᱸᱫᱷᱟ ᱨᱮ ᱵᱷᱟᱨᱚᱢ ᱵᱚ ᱟᱹᱜᱩᱭᱟ ᱜᱚᱜᱚᱭᱟᱵᱚ ᱟᱨ ᱚᱠᱚᱱ ᱦᱚᱲ ᱵᱩᱜᱤᱱ ᱵᱤᱪᱟᱨ ᱵᱩᱜᱤᱱ ᱥᱮᱬᱟ ᱩᱫᱩᱵᱟᱵᱚᱣᱟ ᱤᱱᱤᱭᱟᱜ ᱛᱟᱭᱚᱢᱛᱮ ᱤᱱᱤᱭᱟᱜ ᱥᱟᱛᱨᱮ ᱟᱵᱚ ᱵᱟᱲᱦᱟᱣᱱᱟᱵᱚ ᱟᱨ ᱱᱮ ᱫᱤᱥᱚᱢ ᱠᱮ ᱢᱟᱡᱟᱞᱮ ᱠᱟᱵᱚ ᱵᱟᱭᱤᱭᱟ ᱢᱟᱡᱟᱞᱮ ᱵᱩ ᱥᱚᱛᱚᱜ ᱭᱟᱵᱚ ᱥᱟᱸᱜᱚᱢ ᱭᱟᱵᱚ ᱛᱟᱠᱤ ᱯᱩᱨᱟᱹ ᱵᱤᱥᱥᱚᱨᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱠᱮ ᱯᱟᱦᱞᱟ ᱥᱛᱷᱟᱱ ᱨᱮ ᱟᱹᱜᱩᱭ ᱨᱮ ᱟᱵᱚ ᱠᱚᱥᱤᱥᱮᱭᱟ ᱪᱮᱫᱟᱪᱤ ᱱᱮ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ ᱯᱩᱨᱟᱹ ᱫᱩᱱᱤᱭᱟ ᱨᱮ ᱯᱩᱨᱟᱹ ᱫᱩᱱᱤᱭᱟ ᱛᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ ᱥᱚᱵᱥᱮ ᱡᱟᱫᱟ ᱯᱩᱨᱟᱹ ᱛᱮ ᱯᱩᱨᱟᱹ ᱟᱵᱚᱣᱟᱜ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ ᱫᱷᱟᱝᱲᱟ ᱠᱚ ᱫᱷᱟᱝᱲᱤ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱟᱵᱚᱣᱟ ᱭᱩᱣᱟ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱟᱵᱚᱣᱟ ᱮᱱ ᱥᱚᱵᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱭᱩᱣᱟ ᱠᱚᱣᱟᱜ ᱯᱮᱲᱮ ᱢᱤᱞᱟᱣᱞᱮ ᱨᱮ ᱢᱚᱱ ᱯᱩᱨᱟᱹ ᱢᱟᱨᱟᱝ ᱦᱚᱵᱟᱜᱼᱟ ᱡᱮᱥᱮ ᱵᱚ ᱢᱮᱱᱮᱭᱟ ᱢᱚᱭᱮᱱ ᱠᱟᱹᱴᱩ ᱩᱨᱟᱜᱼᱟ ᱯᱮᱲᱮ ᱤᱢᱤᱱᱟᱝ ᱵᱟᱱᱚᱜ ᱪᱤᱢᱤᱱᱟᱝ ᱯᱟᱸᱪ ᱴᱷᱚ ᱠᱟᱹᱴᱩ ᱨᱮᱭᱟᱜ ᱯᱮᱲᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱮᱱᱟ ᱢᱮᱱᱛᱮ ᱮᱱ ᱞᱮᱠᱟᱜᱮ ᱪᱤᱢᱤᱱᱟᱝ ᱥᱟᱸᱜᱮ ᱵᱚ ᱛᱟᱭᱱᱟ ᱫᱷᱟᱝᱲᱟ ᱟᱨ ᱫᱷᱟᱝᱲᱤ ᱠᱚ ᱪᱟᱭ ᱭᱩᱣᱟ ᱠᱚ ᱤᱢᱤᱱᱟᱝ ᱟᱵᱚᱣᱟᱜ ᱯᱮᱲᱮ ᱟᱨ ᱵᱤᱪᱟᱨ ᱢᱚᱫᱚᱜ ᱠᱟ ᱟᱨ ᱟᱭᱟᱨ ᱛᱮᱵᱚ ᱵᱟᱲᱦᱟᱣᱱ ᱠᱟ ᱪᱮᱫᱟᱪᱤ ᱦᱤᱡᱩᱜ ᱛᱟᱱ ᱥᱚᱢᱚᱭ ᱨᱮᱵᱚ ᱞᱮᱱ ᱜᱮᱭᱟ ᱫᱮᱥ ᱟᱨ ᱫᱩᱱᱤᱭᱟ ᱨᱮ ᱟᱵᱚ ᱠᱟᱡᱤᱞᱮ ᱨᱮ ᱟᱞᱟᱜᱽ ᱟᱞᱟᱜᱽ ᱫᱩᱱᱤᱭᱟ ᱨᱮ ᱟᱞᱟᱜᱽ ᱟᱞᱟᱜᱽ ᱨᱟ ᱯᱚᱨᱤᱥᱛᱷᱤᱛᱤ ᱟᱨ ᱥᱚᱵᱮᱱ ᱞᱮᱠᱟᱱ ᱥᱛᱷᱤᱛᱤ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱮᱱᱟ ᱢᱮᱱᱛᱮ ᱞᱟᱲᱟᱭ ᱞᱚ ᱥᱟᱛᱨᱮᱭᱚ ᱪᱟᱦᱮ ᱤᱱᱠᱩᱞᱚ ᱫᱟᱯᱟᱨ ᱫᱟᱲᱮ ᱢᱮᱱᱛᱮ ᱟᱵᱚ ᱠᱮ ᱠᱮᱴᱮᱡ ᱞᱟᱜᱟᱛᱤᱧᱟ ᱥᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱹᱦᱤᱱ ᱱᱟ ᱠᱟᱹᱦᱤᱱ ᱤᱱᱟᱹ ᱠᱚ ᱩᱲᱩᱜ ᱡᱮᱫᱟ ᱫᱚ ᱥᱚᱨᱠᱟᱨ ᱫᱚ ᱟᱵᱚ ᱜᱮ ᱛᱟᱱᱵᱚ ᱮᱱᱟ ᱢᱮᱱᱛᱮ ᱡᱟᱦᱟᱸᱭᱟᱜ ᱡᱮᱛᱟᱭᱟᱜ ᱡᱟᱜᱟᱨ ᱨᱮ ᱟᱣ ᱜᱮ ᱟᱞᱚ ᱠᱟᱵᱚ ᱥᱮᱱᱚᱜ ᱠᱟ ᱟᱯᱱᱟ ᱵᱤᱵᱮᱠ ᱟᱯᱱᱟ ᱩᱲᱩ ᱟᱨ ᱵᱤᱪᱟᱨ ᱡᱟᱢᱟ ᱠᱮᱭᱟᱛᱮ ᱢᱚᱱ ᱠᱮᱭᱟᱛᱮ ᱟᱵᱚ ᱟᱭᱟᱨ ᱛᱮᱵᱚ ᱵᱟᱲᱦᱟᱣᱱᱟ ᱭᱩᱣᱟ ᱚᱵᱚᱥᱛᱷᱟ ᱯᱩᱨᱟᱹ ᱜᱮ ᱜᱚᱱᱚᱝᱟᱱ ᱩᱢᱮᱨ ᱛᱟᱱᱟ ᱚᱵᱚᱥᱛᱷᱟ ᱛᱟᱱᱟ ᱮᱱᱟ ᱢᱮᱱᱛᱮ ᱟᱵᱚ ᱠᱮ ᱱᱮ ᱥᱚᱢᱚᱭ ᱠᱮ ᱜᱟᱞᱚᱛ ᱫᱤᱥᱟ ᱨᱮ ᱜᱟᱞᱚᱛ ᱦᱚᱨᱟ ᱨᱮ ᱟᱞᱚ ᱠᱟᱵᱚ ᱤᱫᱤᱠᱟ ᱪᱮᱫᱟᱪᱤ ᱡᱚᱱᱚᱢᱟᱱ ᱱᱮ ᱡᱚ ᱥᱚᱢᱚᱭ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱢᱮᱥᱟ ᱜᱮ ᱱᱟᱢᱚᱜᱟ ᱥᱚᱢᱚᱭ ᱢᱮᱥᱟ ᱜᱮᱭᱟ ᱮᱱᱟ ᱩᱲᱩᱜ ᱛᱟᱱᱞᱚ ᱟᱵᱚ ᱠᱮ ᱱᱮ ᱜᱚᱱᱚᱝᱟᱱ ᱥᱚᱢᱚᱭ ᱠᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱥᱚᱢᱟᱡᱽ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱤᱵᱚᱱ ᱟᱵᱚᱣᱟᱜ ᱫᱤᱥᱚᱢ ᱢᱮᱱᱛᱮ ᱥᱚᱝᱠᱚᱞᱯ ᱟᱹᱜᱩ ᱠᱮ ᱞᱮᱠᱟ ᱠᱮᱭᱟᱛᱮ ᱟᱵᱚ ᱠᱮ ᱟᱭᱟᱨᱛᱮ ᱵᱟᱲᱦᱟᱣ ᱨᱮᱭᱟᱜ ᱡᱚᱨᱩᱨᱤ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱮᱱᱟ ᱢᱮᱱᱛᱮ ᱟᱵᱚ ᱡᱚ ᱭᱩᱣᱟ ᱚᱵᱚᱥᱛᱷᱟ ᱨᱮᱱ ᱥᱚᱵᱮᱱ ᱫᱷᱟᱝᱲᱟ ᱫᱷᱟᱝᱲᱤ ᱠᱚ ᱱᱤᱭᱟᱹ ᱥᱚᱝᱠᱚᱞᱯ ᱟᱹᱜᱩᱭᱟ ᱪᱮ ᱜᱟᱞᱚᱛ ᱦᱚᱨᱟᱛᱮ ᱟᱞᱚ ᱠᱟᱵᱚ ᱥᱮᱱᱮᱠᱟ ᱵᱩᱜᱤᱱ ᱦᱚᱨᱟ ᱵᱚ ᱥᱮᱱᱮᱠᱟ ᱪᱮᱭᱟ ᱪᱤ ᱱᱮ ᱫᱤᱥᱚᱢ ᱵᱟᱭ ᱢᱮᱱᱛᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱡᱤᱢᱣᱟᱨ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱮᱱᱟ ᱢᱮᱱᱛᱮ ᱱᱤᱭᱟᱹ ᱥᱚᱝᱠᱚᱞᱯ ᱟᱹᱜᱩ ᱠᱮᱭᱟᱛᱮ ᱱᱮ ᱫᱤᱥᱚᱢ ᱵᱚ ᱥᱟᱢᱵᱲᱟᱣ ᱮᱠᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱤᱵᱚᱱ ᱵᱚ ᱤᱭᱟᱯᱟᱱ ᱮᱠᱟ
0: ᱢᱟᱭᱱᱟᱱ ᱥᱩᱠᱨᱟᱢ ᱯᱟᱦᱟᱱ ᱭᱩᱣᱟ ᱥᱚᱠᱛᱤ ᱦᱚᱨᱟᱛᱮ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱭᱟᱜ ᱵᱤᱱᱤᱨᱤᱫ ᱨᱟᱱᱟᱠᱟᱵ ᱪᱟ ᱵᱤᱠᱟᱥ ᱦᱚᱵᱟᱣ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱡᱤ ᱩᱫᱵᱟᱱ ᱵᱚᱣᱟ ᱟᱭᱩᱢᱛᱟᱱ ᱜᱚᱡᱟᱜᱼᱟ ᱥᱩᱠᱩᱠᱮᱱ ᱵᱚᱣᱟ ᱫᱩᱞᱟᱨ ᱥᱚᱝᱜᱮ ᱛᱟᱞᱤᱝ ᱠᱚ ᱱᱟᱦᱟᱜ ᱫᱚ ᱟᱭᱟᱨᱛᱮ ᱚᱲᱚᱜ ᱢᱮᱥᱟ ᱡᱤᱨᱟᱥᱤᱠᱟ ᱢᱮᱱᱛᱮ ᱫᱩᱨᱟᱝ ᱵᱚ ᱟᱭᱩᱢ ᱠᱮᱭᱟ ᱫᱩᱞᱟᱨ ᱥᱚᱝᱜᱮ ᱠᱚ ᱟᱯᱮ ᱥᱚᱵᱮᱱ ᱠᱚ ᱢᱮᱱᱛᱮ ᱢᱟᱭᱱᱟᱱ ᱫᱩᱨᱟᱝ ᱦᱟᱨᱤᱭᱟ ᱠᱨᱤᱥᱱᱟ ᱵᱟᱲᱟᱭᱤᱠ ᱟᱨ ᱥᱚᱝᱜᱮ ᱠᱚᱣᱟ ᱫᱩᱨᱟᱝ